0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। প্ৰিয় শ্ৰোতা, খন্তেক পাছতে সংস্কৃতত বাতৰি দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রুয়ন্তাম প্রবাচিকা নিধি ঝাহ। আদৌ মুখ্যাঃ বার্তাঃ। সংসদ সদনদ্বয়স্য উপবেশনম অনিশ্চিতকালায় স্থগিতম্। প্রাবৃত সত্রে দ্বাদশ বিধেয়কানি পারিতানি। বিপক্ষাণাম কোলাহলেন লোকসভায়াঃ কার্যসাধকতা কেবলম একোনবিংশতিঃ প্রতিশতম এবাবশিষ্টা। সংসদা খনিজ বিকাশঃ নিয়মঃ চ সংশোধন বিধেয়কম বিংশতিঃ ষড়বিংশতিঃ পারিতম্। অনেন খনন ক্ষেত্রম অধিকম কার্যদক্ষম তথা নিবেশকানাম অনুকূলম ভবিষ্যতি। অদ্য নবদেহল্যাম রাষ্ট্রপতি পদাসীনা দ্রৌপদী মুর্মুহ কলা সাধকেভ্যঃ প্রতিষ্ঠিতম সঙ্গীত নাটক অকাদেমি সম্মাননম ব্যতরত্। চীন রুশ দেশৌ ভারতস্য ব্রিক্স অধ্যক্ষতাম প্রত্যভিনন্দতাম স্বকীয় সমর্থনম চ পুনঃ প্রাকটয়তাম। অপি চ ভারতস্য স্বতন্ত্রতা দিবসস্য সম্মানার্থম আমেরিকা দেশস্য অনেকৈঃ রাজ্যৈঃ আগস্ট পঞ্চদশ দিনাঙ্কঃ ভারত দিবসঃ इति रूपेण उद्घोषितः। अथ वार्ताः विस्तरेण। संसदः उभे सदने अनिश्चितकालाय स्थगिते। गतमासस्य विंशति दिनाङ्के आरब्धस्य संसदः प्रावृत् सत्रम् अद्य पञ्चविंशति दिनेषु आहत्य एकोनविंशतिः उपवेशनानन्तरं समाप्तम्। প্রাবৃত সত্রে রাষ্ট্রীয় মহত্বয়ুতম সমেত্য অনেকানি বিধেয়কানি পারিতানি। এতেষু লোক পরীক্ষা অনুচিত অসাধারণ নিবারণ সংশোধন বিধেয়কম বিংশতিঃ ষড়বিংশতিঃ রাষ্ট্রীয় সম্মান অপমান নিবারণ সংশোধন বিধেয়কম ন্যায়াধিকরণ পরিষ্কার বিধেয়কম কর বিষয়কানাম তথা অন্যেষাম বিধীনাম সংশোধন বিধেয়কম রাষ্ট্রীয় সহকারী বিকাশ নিগম সংশোধন বিধেয়কম অথ কেরল নাম পরিবর্তন বিধেয়কম বিংশতিঃ ষড়বিংশতিঃ ইত্যাদি বিধেয়কানি সম্মিলিতানি সন্তি। সংসদা বৈদেশিক অংশদান বিনিয়মন সংশোধন বিধেয়কম বিংশতিঃ ষড়বিংশতিঃ ইত্যপি পরীক্ষণায় সংযুক্ত সংসদীয় সমিত্যৈ প্রেষিতম্। यद्यपि सत्रावधौ नीट प्रश्नपत्रस्य गोप्यता भंगम आलक्ष्य विरोध प्रदर्शनम कुर्वतां